0: বিশ্ব শান্তি কমান লুম্বিনী শান্তিকো আবাস রেডিও লুম্বিনী।
1: রাধা শুন্ন, আজ নাটক ঘরমা মাই দিদিস নাটক মঞ্চ আছে, তেসমা মাইলে নাটক করছু, তো সর্বে নাই যায়।